নারী আর শিশুকতে হ্যাঁ বিশেষ প্রাবধান বনায়ক অধিকার দেল আহেন, লেকিন তাকর বাদেও নারীকর উচিত থান এখনো নি হেই পারল হয়। আজ নারীকর রক্ষাকর চিন্তা সভে ঠিন সভে সময় আহে, কর্মস্থলে এখনো নারীকর প্রতি ভেদ বিচার আহে। আজ নারীকর উপর অত্যাচার উৎপীড়ন বলাৎকার হামরাকর নিচ নেজের আর হীন বিচারকর পরিণাম। এটা চিন্তাকর কথা যে বলাৎকারেই ভুলি যায় যে অগ্রঘরে বহীন আর বেটি আথিক। ভগবানের নারী আর পুরুষ দুয়োকে বনাল আহেন আর সমান অধিকারও দেলাহেন, লেকিন সমাজ ব্যবস্থাটা পুরুষরা বনাল আহাত, ওটাই নারীকে উচিত মান আর থান নি দেলা থিক। নারীকে উচিত মান সম্মান নি দেলে সমাজকর সহি বিকাশ নি হয়ে পারে। আজ নারী আপন অধিকার কর প্রতি সচেতন হেল আহি, নারী মুক্তি চাহেস আপন মর্যাদা কর প্রতি সংঘর্ষ করলে তৈয়ার আহি, সমাজেও রিচিক পরিবর্তন আবল আহে। থড়ে মানবতা দরদি মানুষরাও নারীক মর্যাদা আর সম্মান কর কথা কহত। আজ অ্যাওয়েকেনিং অফ উইমেন লেখে কিতাবও লিখল যাহে, এহে লাগাইরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বেটি বচাও আর বেটি পড়াও অভিযান কর বিশেষ উল্লেখ করনা ইয়া প্রাসঙ্গিক হেকে। হিন্দে থড়েক বছরে সরকারি কসনেই শিক্ষা আর স্বাস্থ্য ক্ষেত্রে রিচিক সুধার দেখল গেলাহে, তবে আরও সুধার কর প্রয়োজন আহে। আগু শিক্ষায় নারীকর ভাগিদারি 55.1% রহে, এখন 68.4% হেল আহে, মানে বাড়ল আহে। শিশু বিভাগ দরেও কমি আওয়াল আহে, এটা 47.4% রহে, এখন 28.8% হেল আহে। এটাকর সিধা লাভ মহিলা স্বাস্থ্যক ওর উপর পড়ে হে। আজ সরকারি কসনি নারীরা শিক্ষা স্বাস্থ্য ব্যাংক পুলিশ নেভি রক্ষা ক্ষেত্রে আপন ভাগিদারিকে প্রতিষ্ঠিত করল আথিক, আর পারিবারিক হিংসায়ও কমি আওয়াল আহে। এখন চাহি কেউ নারীর উপর নির্যাতন করাটা অত সহজ না লাগে, পারিবারিক অনটন যে হোক না কোনো, লেকিন পুরুষকেও আজ ভাবে হে নারীকে কোনো করলে কানুনি কার্রাই হয়ে পারে। মহিলা সশক্তিকরণ কর কাম তো হেলা হে, কিন্তু পুরুষবাদী সোচটাই বিশেষ পরিবর্তন নেখে। আসলে নারীকর অপমানটা সমাজের তেহে বেজায় খারাপ, নারী কুণ্ঠিত রহলে কেসে ঘর চলতে ইটা পুরুষে নি সচহত। কুণ্ঠিত নারী কেসে ছোয়া পোষতেন, কেসে ছোয়া গিলাকর উচিত শিক্ষা দিতেন, কাহেন নারীকেই কহল গেলা হেক শিশুকর পহিল গুরু। তো নারীকে উপেক্ষা করলে না সমাজ চলতে না দেশ চলতে না দেশ মহান বনতে। নারী আপন কারদানি স্বাধীনতা সংগ্রামেও দেখাল আহাত, ওকর আগুও রাজা আর রাজ ব্যবস্থায় তালবার লেকে লড়ল আহাত, ছোট ছোয়াকে রাজা বনায় কসনি করল আহাত, রাজ্য আপন রক্ষা করল আহাত। তো আজাদি আর রাজ রক্ষা কর পুরা ক্রেডিটটা যদি আমরা পুরুষকে দিয়ন সেটা অনুচিত হেতে। নারীকে আধা আবাদী কহল যায় সে মহান, এরাকে উচিত মান মর্যাদা দেলেই সমাজ আর দেশের সহি উন্নতি হয়ে পারে আর দেশটা মহান বনে পারে। শাস্ত্রে কহল গেল হে যত্র নারী পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, মানে যাহা নারীকর পূজা হতে হওয়া দেবতার বাস হতে, মানে সমাজটা বহুত ভালো সাত্বিক হেতে। লেকিন ব্যবহারে নারীকে আমরা পূজাক বস্তু নেই আমরা ভোগে কর বস্তু বনাই দেল আইন, মৌকা পালে এরা আপন কারদানি দেখাই পার্তা, যেসম শিক্ষা রিসার্চ দেশ সীমানা আর বন্দুক লেইকে এরা দেশে কর রক্ষাও করে পারত আর এটা দেখালো আহাত। তবে আমরা ওরা উচিত সম্মানটা ব্যাপারে এখনো নি ভাবিওলা, আমরা ওইটাও জানিও আজকর যেতনা অভিযান হয়ে গেলা যেসন মাউন্টেনিয়ারিং হয়ে গেলা যেসে নৌকা দৌড় গিলা হয়ে গেলা আরও দৌড় চাহে অলিম্পিক মহান ভাগিদারিক কথা হয়ে গেলা এরা তো কাহু পিছু নখ। তবে

এরা কে আর অবলা নারী কহলে কিনা ভালো হতে, এরা অবলা নেহি, এরাও সবলা হেকত। প্রাচীনকালে আমরা মাতৃসত্তাত্মক ব্যবস্থা দেখল আইহ, তখন মায়েরা করে উপরে শিশুকর পালনের ভারটা রহে আর যথেষ্ট সম্মান মায়েরাকর রহেন। আমরা বৌদ্ধ যুগ পর্যন্ত মাতৃসত্তাত্মক ব্যবস্থাটা দেখল আইহ, যেসন পাটলিপুত্র কইহলা, মানে মাই পাটলিকর যে পুত্র রহে অকর নামেই পাটলিপুত্র শহরটার নাম হের রহে, মানে মায়কর স্থান কতনা উঁচু রহে। লেকিন তাকর বাদে আমরা কিনা করলিও মায়েরাকে বা নারীরাকে দাসিক মর্যাদা বনায় দিল, ওরা দাসী বনায় দিল। ঘরে তো যে হেলেক সে হেলেক, মন্দির ও দেবদাসী প্রথাকর বিকাশ, দেবদাসী প্রথা লগে চালালা আর ইটা কিনা লাই, ইটা নারীকে শোষণ করে লাই, এটা বহুত অন্যায়কর কাম হেলিক। মজহবি আর সম্প্রদায়কর নিয়ম দেখাইকে আমরা কাহু নারীরাকে ঘরে ভিতরেই বন্দি বনালিয়ন, তো কাহু ওরাকে ইবাদত স্থল মহান যাইলাই মানা করলিয়ন। এহে যে একাধিকার পুরুষে চললে এটা নারীকর কতনা ক্ষতি হলে এরা থেকে বুঝা নি পারলা। এখন সরকার আর যে কানুন বনলা হেক ওটাক দ্বারা যে ইটাক উপর যথেষ্ট ধ্যান দেল গেলা হেক আর এরাকে উপর যে আমরা অধিকার কর বঞ্চিত করে চেষ্টা করিওলা, ওটা সরকারে আপন নজরে রাখলা হে আর আইনকর নজরেও ওটাকে পুরাপুরি ব্যবস্থা করল যা হেক, যে কোনো নারীর উপরে অনিয়ম না হোক, চাহে কানুনকর বিরুদ্ধে কোনো কাম না হোক। সৃষ্টিটা শিব আর শক্তিকর মিলিত পরিণাম কহল যাইগলা, শিব শক্তি আত্মক ব্রহ্ম, মানে ব্রহ্মকর স্বরূপটা শিব আর শক্তিকর মিলিত রূপ। তো শিবেকর যে থান মান সম্মান নারীকর বা শক্তিকর, ওহে মান সম্মান আর থান হওয়া চাই, মানে শিব বাবাক সঙ্গ মাই পার্বতীকর যদি মানটা আর সম্মানটা নি রহতে, তো মাই পার্বতীকে দুঃখী করিকে সমাজটাকে বা দেশটাকে আমরা কাহা লিখবে। কহে গেলে পুরুষরা হেলা শিব বাবাকর প্রতীক আর নারীরা হেলা মাই পার্বতীকর প্রতীক। তো শিব বাবাকে সম্মান করলে মাই পার্বতীক প্রতীক নারী জগৎকেও আমরাকে সম্মান করে হেতি, কাহে আমরা দেশটা উন্নতি হোক এটা সবে কাহে চাহাতলা। আজ রাত দিন আমরা একলে হেঁটলে উপরে যত্ন উন্নতি কামী লোক আহাত, আমরা প্রধানমন্ত্রীলে আরও যত্ন মন্ত্রী রাহাত, ওরা চাহ হতলা দেশটা আরও আগু বাটে বাড়ুক। তো আধা আবাদী মানে মহিলারাকে ছাড়িকে আমরা কিনা দেশকে উন্নতি শিখরে লে যাই পারবে, অসম্ভব, এটাকে নি পারবে। সে মহান আমরাকে কিনা করে হতি, এরাকে উচিত সম্মান দিয়ে হতি আর দেশটাকে আগু বাটে বাড়াই কসনি করে হতি, এটা নি ভুলনা চাই। যে প্রাচীন সময়ে নারীকে কতনা মান দেওয়ালগে রহে, সে মহান সম্বোধনে কিনা কহা যায় হলে মাই বাপ, সীতা রাম, রাধা কৃষ্ণ, রাধা মাধব, মানে মাইকর বা মহিলাকর বা নারীকর নামটা আঘু আবে হলে। তো ইটাকে আজ ভুলে গেলে নি চলতে, আজ যদি আমরা ওহে মর্যাদায় নারীকে প্রতিষ্ঠিত করে পারবেন তো আমরা দেশটা জরুর আঘু বাটে বাড়তে। আর ইটা জানে হতে যে নারীর প্রতি যেতনা অনর্থ আমরা করলাইও ওটা যেসে আরও না করিও, কাহে ওটা করলে দেশটা আগু বাটে নি যেতে, দেশটা পেছু বাটে যেতে। এখন পুরা দুনিয়াটা বহুত আগু বাটে বাড়ে চেষ্টা করে হয়ে গেলা, বহুত আগু বাটে রিসার্চ মানে যাই চেষ্টা করলা, এখন অন্তরিক্ষ মানে যাই করে প্রয়োগ হয়ে গেলা। তা আমরা নারীরা কিনা অন্তরিক্ষে নিয়ে যেতা, যাই পারতা ওটা দেখাই দিলে থি, কল্পনা চাওলা গেলা হি আরও বহুত। তো আমরাকে যদি আপন দেশটাকে আগু বাড়া হেতি, তবে নারীকে উচিত মান থান আর সম্মান দেই হেতি। আর আমরা যে কইহলা নারী দাসী, এটা সোচটাকে আমরাকর যে ভাবনা এটাকে বদলে হতে। আর যে সহি কথা কহল যাইগলা যে যদি উন্নতি করে হতে তা আমরাকে এটাকে মনে রাখে হতে, নারী মানটা বাড়ালেই দেশ উন্নতি করতে। সে মান কহল যাইগলা করা নারীকর সম্মান তবেই দেশ হেতেক মহান, মানে করা নারীকর সম্মান তবে দেশ বনতেক মহান, এটা আমরাকে ইয়াদ রাখনা চাহি। আর নারীকে উচিত সম্মান
থান আর মানদেবের ব্যবস্থা।